নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি রুনা, আপনাদের সাথে থাকব পরবর্তী এক ঘন্টা কথায় গল্পে ও গানে। আমি আজকে রিপ্রেজেন্ট করছি আমাদের বাংলা চ্যানেল প্রিয় ভারতী রেডিও ওয়েভের, রেডিও অ্যাডলেইডের 101.5 FM এর বাংলা চ্যানেল আলাপ অ্যাডলেইডকে। আশা করি আপনারা সব ভালো, সবাই ভালো আছেন। আমি আজ আমাদের বিশ্ববিখ্যাত কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, ঠাকুরের কিছু ক্রিয়েটিভিটি ক্রিয়েশন নিয়ে আমি আজকে কথা বলবো। মেইনলি আজকে আমরা কবিগুরুর কিছু গান নিয়ে আমরা পর্যালোচনা করব এবং আপনাদের কাছে খুব সুন্দর সুন্দর গানের ডালি আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই এই মে মাসেই, আটই মে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হয়। এই বছরে কবিগুরুর 165th রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হয়ে গেছে। এই বছরে স্পেশালি 7th May সেলিব্রেট হয়েছে এবং মানে ডেট অনুযায়ী 25শে বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে 25শে বৈশাখ এটা সেলিব্রেশন হয়। 9ই মে মানে 9th May ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে এই রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট হয়। প্রসেশন হয়, গান বাজনা হয়, বিভিন্ন রকম প্রোগ্রাম আয়োজন করা হয় এই দিনটিতে। এই বিশেষ দিনটিতে আমরা স্মরণ করব এমন এক মানুষকে যিনি শুধু বাংলা নয় সমগ্র বিশ্বের সাহিত্য সংস্কৃতিকে এক নতুন আলোয় ভরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একাধারে কবি, দার্শনিক, নাট্যকার, চিত্রশিল্পী, শিক্ষাবিদ, গীতিকার ও সুরকার। এক কথায় এক বহুমাত্রিক প্রতিভা। তার সৃষ্টির পরিধি এতই বিস্তৃত যে তাকে এক কথায় বলা খুবই কঠিন। কিন্তু একটা জায়গায় মানতেই হবে যে তিনি খুবই অনন্য। তার গান, রবীন্দ্রসঙ্গীত শুধু সুর নয়, মানুষের অনুভূতির ভাষা, যেন যেন প্রকৃতির স্পন্দন আর যেন ভক্তির নিঃশব্দ আরতি। আজকে আপনাদের সাথে আমরা কিছু গান, যেমন আমি বলেছি, গান আমরা মানে এক একটা করে প্রেজেন্ট করব। রবীন্দ্রনাথের গানের বিভিন্ন রকম মানে ক্যাটাগরি বলতে পারেন আছে। আজকে এই

এই সানডের এই প্রযোজনায় আমি সিলেক্ট করেছি প্রেম পর্ব, মানে যেটা লাভ নিয়ে। এখন কথা উঠতে পারে যে রবীন্দ্রনাথের তো কত রকম বিভিন্ন, রবীন্দ্রসঙ্গীতের কত বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, যেমন আছে স্বদেশের গান, বিচিত্রমূলক গান, আরও কত ক্যাটাগরি। তো আমি এই তিনটে ক্যাটাগরি, মানে লাভ মানে প্রেম, ভক্তি পূজা আর প্রকৃতি, এই তিনটে বিভাগ, এই তিনটে আমি কেন সিলেক্ট করলাম আপনাদের সাথে পরিবেশন করার জন্য। গবেষক কল্যাণী বর্ধনের মতে রবীন্দ্রসঙ্গীতের যে তিন প্রধান ধারা, এই প্রেম, প্রকৃতি, পূজা, এগুলো আসলে পরস্পরকে যেন একে অপরকে ছুঁয়ে থাকে। রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি ছিল সমন্বয়ের, তাই তার গানও এক অনুভূতি থেকে যেন অন্য অনুভূতিতে অনায়াসে প্রভাবিত করে। আপনারা যখন গানগুলো আমি পরে এই মানে আপনাদের সামনে পরিবেশনা করব, আপনারা বুঝতে পারবেন যে একটা গানের সাথে আরেকটা গানের যেন কত একটা সাবলীল একটা কানেকশন, অথচ একটা একটা খুব দৃঢ় একটা মেসেজ দিচ্ছে প্রতিটি গানের মধ্যে। যেমন প্রেমের গানে কোমলতা, প্রকৃতির গানে শান্তি, আর পূজার গানে যেন ভক্তির নীরব আলো। রবীন্দ্রনাথের গান আমাদের বারে বারে মনে করিয়ে দেয় সঙ্গীত শুধু শোনা যায় না, তা অনুভব করতে হয়। আজ রবীন্দ্র জয়ন্তীতে আমরা সেই অনুভূতিতেই উৎসবে, অনুভূতির উৎসবে সামিল হব। প্রকৃতি পর্ব আর পূজা পর্ব। তো আমি প্রথমে পূজা গীতি নিয়ে কিছু গান এখানে উপস্থাপনা করব। রবীন্দ্রনাথের এই পূজো পর্বের গান হচ্ছে মানে ভক্তিমূলক গান, যেটা গভীরভাবে মানে খুবই ব্যক্তিগত। এগুলোতে মানে সেরকমভাবে কোনো কঠোর আচার আচরণ বা ধার্মিক ব্যাপার সে নেই, কিন্তু আছে অন্তরের সরল আরতি। চলুন আমাদের প্রথম উপস্থাপনা শোনা যাক।

ফিরে এলাম গানের বিরতির পরে। আপনারা শুনলেন আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, গানটি গেয়েছেন আমাদের বিখ্যাত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এটি পুজো পর্বের তাল দাদরা আর রাগ ইমন। গানটির উপস্থাপনা যদি ভালো করে খেয়াল করেন, কবি বলছেন যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে প্রাণে এ জীবন পূর্ণ করো দহন দানে, আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। মানে এটাতে ঈশ্বরের সাথে যেন ব্যক্তিগত এক সম্পর্ক মানে এস্টাবলিশ করতে চাইছি। ঈশ্বর এখানে দূরের কোনো দেবতা নন, তিনি আমাদের বন্ধু, পথপ্রদর্শক, অন্তরের সঙ্গী। এই গানগুলো উপদেশ দেয় না ফিসফিস করে, মনে করিয়ে দেয় ঈশ্বর আমাদের প্রতিদিনের জীবনের মধ্যেই আছে। এরপরে আরেকটা আমরা এরকমই খুব সুন্দর পূজোর গান শুনব, ও তুমি কেমন করে। গানটি আবার একটি পূজো পর্বের গান, আর এটার তাল হচ্ছে তেওরা আর রাগ হচ্ছে সাহানা আর বারোয়া। এই গানটি আপনারা এনজয় করুন, তারপরে আমি গানের পরে ফিরে আসব, আবার আমরা কথা বলবো এই এই পূজো পর্বের গান নিয়ে।

গানের গানের ব্রেক ব্রেকের পরে ফিরে এলাম। আপনারা শুনছেন 101.5 FM রেডিও অ্যাডলেইড এর প্রিয় ভারতী চ্যানেলের বাংলা প্রোগ্রাম আলাপ অ্যাডলেইড। আজ এখানে আমরা কথায় গানে গানে গানে ভুবন ভরিয়ে দেব এই আমাদের যে সাব ক্যাটাগরিতে। আমরা আজকে পর্যালোচনা করছি আর স্মৃতিচারণ করছি আমাদের বিশ্ব বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু সৃষ্টি নিয়ে। আমি এখানে আপনাদের সাথে সিলেক্ট করেছি কিছু গান, মেইনলি পূজা পর্ব, প্রকৃতি পর্ব আর প্রেম পর্ব। তো আমরা শুরু করেছি পূজা পর্ব গান নিয়ে কথা বলতে। আপনারা শুনলেন যে গানটি, অগ্নি বিনা বাজাও তুমি কেমন করে, আকাশ কাঁপে তারার আলোয় গানের ভোরে। এই এই গানটি মানে যখন শুনছেন তখন মনে হয় যে গানের মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছেন যে আমাদের মানব সেবাই হচ্ছে সর্বোচ্চ পূজো। পূজা কোনো আচার আচরণ বিধি বিধান এসব নয়, মানুষের যদি আমরা সেবা করি, মানুষের পাশে দাঁড়াই, এটাই হবে ঈশ্বরের কাছে আমাদের সেরা নিবেদন। আর ঈশ্বর আমাদের যেন বন্ধু, আমরা সব সময় তার কাছে যেন আমাদের হৃদয়ের কথা, আমাদের অন্তরের কথা জ্ঞাপন করছি। এই গানগুলো যখন আমি বারবার শুনি আমার মানে মনে একটা অদ্ভুত অনুভূতি জাগে। আমাদেরকে কিছু মানে এই গানগুলো যত আমরা শুনবো তত না আমাদের ভালো কিছু করার, আমাদের আরও লাইফে আরও মানে অ্যাডভান্সমেন্ট, আরও মানে ইনার রিফ্লেকশন আমাদের আরও দেখায়। এটা আমাদের পথ চলতে আমাদের খুবই মানে সাহায্য করে, অ্যাটলিস্ট আমার তো খুবই ভাল লাগে। আশা করি শ্রোতা বন্ধুরা আপনারা গানগুলো এনজয় করছেন এবং আমরা পূজা পর্বের আজকে আমরা আবার একটা গান শুনব। আপনারা আগের যে গানটি শুনলেন আমাদের বিশ্ববিখ্যাত একজন গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ের, এর পরের গানটি অরূপ তোমার বাণী। এই গানটি আমাদের বিখ্যাত হেমন্ত মুখার্জি গেয়েছেন, এটি অ্যালবাম সুরে সুরে সুর মেলাতে। আর গানটি এগেইন পূজা পর্বে, গানের তাল হচ্ছে দাদরা আর গানের রাগ সুর হচ্ছে ছায়ানট। আপনারা শুনুন, এনজয় করুন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম গানের ব্রেকের পরে। আশা করি গানগুলো আপনাদের খুবই ভাল লাগছে। আমরা এতক্ষণ শুনলাম পূজা বা ভক্তি মূলক যে পর্ব নিয়ে, আর যেটা আমি আগেও বলেছি যে এই গানগুলো মানে কবি চেষ্টা করেছেন রাজনীতির বাইরে এবং মানে মানুষের অন্তরের যে কানেকশন ঈশ্বরের সাথে সেগুলো এই গানের মধ্যে দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। ইভেন কিছু গানে যে মানে পূজাগীতিতে মৃত্যুকেও দেখা যায় যেন শান্ত ঘরে ফেরার মতো, এবং মানে আমাদের যে সেবা সেবা করা যে মানুষের সর্বোচ্চ ধর্ম। আমি এরপরে আমি যাব হচ্ছে প্রকৃতি পর্বে। তো আজকের এই উপস্থাপনায় প্রকৃতি পর্ব নিয়ে কথা হবে, এবং আমি আপনাদের খুব সুন্দর সুন্দর সব রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনা করব। প্রকৃতি যেন রবীন্দ্রনাথের চিরসঙ্গী ছিল, আর প্রকৃতি গীতি যেন ঋতুর রঙে আঁকা এক জীবন্ত ক্যানভাস। কবি প্রকৃতি মধ্যে দিয়ে আধ্যাত্মিকতাকে তুলে ধরেছেন প্রতিটি গানে। আপনারা যদি ভালো করে শোনেন, মানে নদী, আকাশ, আলো, বৃষ্টি, সব কিছুই তার কাছে যেন ঈশ্বরের একটা প্রতীক, এবং সেই প্রকৃতিকে তার ভেতর দিয়ে ধরেছেন। আজকে আমরা এই প্রকৃতি পর্বে আমি কিছু গান সিলেক্ট করেছি, এবং সেগুলো আছে আমাদের প্রকৃতি যেমনভাবে মানে একটা থেকে একটা একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে যেমন মুভ করে, যেমন গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, শরৎ, বসন্ত, তেমনিভাবে আমি সিলেক্ট করেছি। তো আমরা এখন শুনবো, আমরা একটা গ্রীষ্ম পর্বের গান দিয়ে আমরা শুরু করবো।

শ্রোতা বন্ধুরা, গানের ব্রেকের পরে ফিরে এলাম। আপনারা শুনলেন জয়তী চক্রবর্তীর এটি অ্যালবাম গান সংঘ থেকে এসো হে বৈশাখ। আশা করি আপনাদের এই গানগুলি খুবই ভাল লাগছে। আমি যে এরকম এই প্রোগ্রামের শুরুতে বলছিলাম যে এক একটা পর্বে রবীন্দ্রনাথ বিভিন্ন মানে দিকগুলোকে নিয়ে বলেছেন, যেমন যখন প্রকৃতির পর্বের গান শুনছেন তখন মনে হয় যেন তিনি আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছেন এক জীবন্ত শ্বাস প্রশ্বাস নেওয়া পৃথিবীর ভেতরে। এই মানে যেন এক চিত্রকল্পের জাদু, যা কোথাও প্রকৃতি পর্বে আপনি শুনবেন, মানে অনুভব করতে পারবেন পাতার মর্মর, ভোরের আলো, ফুলের গন্ধ, যেন প্রকৃতি যেন স্পর্শযোগ্য। এরপরে আমরা একটা গান শুনবো বর্ষা ঋতু নিয়ে। আমি বর্ষা ঋতুর গান শোনানোর আগে, আমি যেহেতু আমরা অলমোস্ট মানে হাফ ওয়ে থ্রু প্রোগ্রাম রান করেছি, আমি বলতে চাইছিলাম যে আপনারা শুনছেন 101.5 FM-এ রেডিও অ্যাডিলেইডের প্রিয় ভারতীর বাংলা চ্যানেল আলাপ অ্যাডিলেইড। এখন রেডিও অ্যাডিলেইডের সাবস্ক্রাইবার ফেস্ট চলছে। বন্ধুরা, শ্রোতারা, যারা আপনারা নিয়মিত এই রেডিও অ্যাডিলেইডের অনুষ্ঠান বা কি কর্মসূচি বা কি কি প্রোগ্রাম হচ্ছে এগুলো সম্বন্ধে আপনারা ওয়াকিবহল থাকতে চান এবং আপনারা যোগদানও করতে চান, তারা প্লিজ আপনারা রেডিও অ্যাডিলেইড ওয়েবসাইটে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবার যে প্রসেস সেখানে সুন্দর করে দেওয়া আছে। এটা একটা কমিউনিটি বেসড রেডিও স্টেশন, তো আমরা মানে ফর কমিউনিটি বাই কমিউনিটি এই মানে স্লোগানের বেসিসে এটা রান করে। তো অ্যাপ্রিশিয়েট করবো আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইবার প্রসেসটা জেনে আপনারা সাবস্ক্রাইব করেন। চলুন এবারে আমরা আবার সেই গানের জগতে আবার আমরা ডুব দিই। আমরা এবারে একটা বর্ষা পর্ব নিয়ে গান শুনি।

গানের ব্রেকের পরে ফিরে এলাম। আপনারা এতক্ষণ শুনলেন আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদলো দিনে। এটি মুভি, বাংলা মুভি শঙ্খবেলা, উত্তম কুমার আর মাধবী মুখার্জি। এখানে গানটি গেয়েছেন আরতি মুখার্জি। গানটির রাগ হচ্ছে গৌর মল্লার, আর এটা প্রকৃতি পর্যায়ে বর্ষা ঋতু নিয়ে গানটি। ঋতুর কথা যখন আসে, মানে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে এখানে কিছু লোক সংস্কৃতির প্রভাব গানগুলোর মধ্যে পড়েছে, যেমন শান্তিনিকেতন আর গ্রাম বাংলার যে কবির যে অভিজ্ঞতা, হ্যাঁ, তার এই প্রকৃতি গীতিতে তিনি যেন সহজ মাটির গন্ধমাখা স্বর যেন এই গানের ভেতরে তিনি ঢেলে দিয়েছেন। আমরা এখন আরেকটা এমনি গান আবার শুনবো, সেটা আমরা শুনবো শরৎকালের। চলুন একটা শরৎকালের সুন্দর গান শোনা যায়।

আপনারা শুনছিলেন আজি ধানের ক্ষেতে শ্রীকান্ত আচার্যের গানটি। যখন গানটি শুনছিলাম আমি মানে এতটাই মন্ত্রমুগ্ধ, কি সাবলীল ভাষায়, অথচ সহজ সাবলীল ভাষায় কবি লিখেছেন। আর যখন গানটি শুনবেন শুনলাম তখন মনে হচ্ছে যেন আমি সেই ধান ক্ষেতের মধ্যে যেন চলে গেছি, সেই সেই শরতের যেন আমি আমি ফিল করতে পারছি যে শরতে শরৎকাল এসেছে, আমি একটা ওপেন ধান ক্ষেতের মধ্যে, আমি রোদে মাখা প্রকৃতির মধ্যে যেন রয়েছি। আমরা শুনছি 101.5 FM এ রেডিও অ্যাডিলেডের বাংলা চ্যানেল, প্রিয় ভারতীর বাংলা চ্যানেল আলাপ অ্যাডিলেডে। আর এখন আমরা একটা গান, আবার প্রকৃতি পর্বেরই গান শুনবো। ঋতুর যে পরিবর্তনে, মানে গ্রীষ্ম দিয়ে আমরা শুরু করেছিলাম, তারপরে বর্ষার গান শুনলাম, শরতের গান শুনলাম, এরপরে যে ঋতুরাজ, আমরা যে বসন্তকে বলি বসন্তের উচ্ছ্বাস, সেটা আমরা আমরা শুনব। আপনারা হয়তো খেয়াল করেছেন এই গানগুলোর মধ্যে দিয়ে যে মানে বর্ষার মাদকতা, শরতের যে একটা শান্তি আর গ্রীষ্মের যে একটা কঠিন একটা রূপ, এইগুলো মানে কবি কত নিজস্ব একটা সুর দিয়েছেন প্রতিটি ঋতু। চলুন এবারে আমরা

গানের ব্রেকের পরে ফিরে এলাম। আপনারা শুনলেন ফাগুন হাওয়ায় হাওয়ায় তৃণা ঈশান শোভন রবীন্দ্রসঙ্গীতটি। আমরা এবারে আস্তে আস্তে আমাদের যে থার্ড যে ক্যাটাগরি মানে প্রেম পর্ব সেদিকে আমরা এগোবো। রবীন্দ্রনাথের প্রেমের গান মানে কিন্তু শুধু রোমান্টিকতা নয়, এগুলো মানুষের এক অন্তর্গত জাগরণ, আকুলতা, মিলন বিরহের সব সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতির যেন এক বহিঃপ্রকাশ। রবীন্দ্রনাথের যখন আপনি প্রেমের গান শুনবেন প্রেম পর্বের, যেন মনে হবে আত্মজাগরণ হচ্ছে তার প্রেমের গানে, কখনো মানবিক, কখনো আধ্যাত্মিক, কখনো প্রিয়জন, আর কখনো বা ঈশ্বরের প্রতি আকর্ষণ। চলুন আবার আমরা একটা প্রেমের একটা নতুন আমরা প্রেমের পর্বের একটা গান শুনি।

সুপ্রিয়ের এই গানটি কতবারও ভেবেছিনু আপনারে ভুলিয়া, এই গানটি আপনারা শুনলেন। প্রেমের পর্বের গান বলতে গেলে যেন যেন লাজুকতা, যেন আকুলতা, আনন্দ, অপেক্ষা, বিচ্ছেদ সবই কবি রবীন্দ্রনাথের গানে যেন জীবন্ত হয়েছে। প্রেমে আপনারা দেখবেন যে সুরের বৈচিত্র্য আছে, কখনো হিন্দুস্তানি, কখনো কর্ণাটক, ইভেন বাউল, কীর্তন, এই সব বিভিন্ন ধারার এক মেলবন্ধন। এই প্রেম যে গীতি, এগুলো একটা অনন্য হয়ে উঠেছে। রবীন্দ্রনাথের প্রেমের গান, স্পেশালি এই যে বাবুল সুপ্রিয়ের এই কতবারও ভেবেছিল, এই গানটি আমার যখনই আমি শুনি, যতবার শুনি, যেন মনে হয় যেন কম শোনা হয়েছে, আর প্রতিবারই আমার শুনতে এতটা ভালো লাগে। মানে যে ল্যাঙ্গুয়েজ যেটা বলতে চেয়েছেন, মানে জানি না কোথায় যেন শুনতে শুনতে আমি তো হারিয়ে যাই। আশা করি আপনাদের ভালো লেগেছেন। আপনারা শ্রোতা বন্ধুরা, আপনারা আছেন 101.5 FM-এ, আমি রুনা, আর প্রিয়ভারতীর বাংলা চ্যানেল আলাপ অ্যাডিলেইডে। আপনারা আজকে এই গানে ভুবন ভুবড়িয়ে দেবো পর্বে আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করছি, আপনাদের সামনে উপস্থাপনা করছি কিছু প্রেম গীতি, কিছু পূজা আর কিছু প্রকৃতি পর্বের গীতি নিয়ে। রবীন্দ্রনাথের প্রেমের যে গান, সেগুলো যেন হৃদয়ের এক নরম স্পর্শ, যা আমাদের নিজের জীবনের প্রেমের স্মৃতিকে বারবার ফিরিয়ে আনে। চলুন আমরা আরেকটা ছোট গান শুনবো।

যারা শুনছিলেন এই কথাটি মনে রেখো। এটি বাংলা মুভি চৌরঙ্গি থেকে নেওয়া, উত্তম কুমার অঞ্জনা ভৌমিক অভিনীত আর প্রতিমা ব্যানার্জি গানটি গেয়েছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আমি আপনারা শুনছেন 101.5 FM এ রেডিও অ্যাডলেইডের বাংলা চ্যানেল আলাপ অ্যাডলেইডে। আজকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমরা চর্চা করছি। আমি আরেকবার যেতে যেতে আমরা শেষের গান শোনার আগে আমি আরেকবার সাবস্ক্রাইবার ফেস্টের ব্যাপারে বলবো। আপনাদের আমি অনুরোধ করব যে আপনারা রেডিও অ্যাডলেইডের ওয়েবসাইটে বা আমাদের যারা ভলান্টিয়ার আছে তাদের সাথে যোগাযোগ করুন। আপনারা কমিউনিটিতে কন্ট্রিবিউট করার জন্য যেরকম যা যা ফেসিলিটিস রেডিও অ্যাডলেইড ট্রেনিং দেয় এবং এগুলোর সাথে যদি নিজেদেরকে ইনভলভ করতে পারেন খুবই ভালো লাগবে। আজকে প্রেম পর্বের একদম শেষের দিকে আমি মানে প্রেমের গান নিয়ে আপনারা খেয়াল করেছেন প্রকৃতি বা ভক্তির ছোঁয়া থাকে। এটা শুধুমাত্র রবীন্দ্রনাথের এক দৃষ্টিভঙ্গেরই প্রতিফলন। এই প্রেমের গান শুনতে শুনতে আমি যেমন আগে বলেছি যে সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো যেন বহিঃপ্রকাশ হয় আর আমরা আমাদের পুরনো যে আমাদের যে প্রেমের স্মৃতি যেন বারবারে ফিরিয়ে আনে। আবার আবার পরের কখনো পর্বে আবার আপনাদের সাথে কথা বলবো। ভালো থাকবেন আর মতামত জানাবেন আমাদের রেডিও অ্যাডলেইডের ফোন লাইনে বা ওয়েবসাইটের থ্রু দিয়ে। আপনাদের কেমন লাগছে? আশা করি ভবিষ্যতে আরও ভালো অনুষ্ঠান দিতে পারবো। এই গানটি স্বপ্নে আমার মনে হলো আশা ভোসলের, এই রবীন্দ্রসঙ্গীতটি শুনুন।

ছবি আজ আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু তার গান, তার অনবদ্য সব সৃষ্টি, কবিতা, গল্প সব কিছু আগেও ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের পরবর্তী সব প্রজন্ম এই সুন্দর গান যেন চিরদিন উপভোগ করে, আমার কাছে তাই প্রার্থনা থাকবে। আজকের এই প্রোগ্রাম শেষ করব একটা খুবই বিখ্যাত গান, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় গাওয়া এই গানটি শুনুন। আশা করি আপনাদের সবাই ভালো থাকবেন, আর পরে আবার আপনাদের সাথে দেখা হবে আরো অনেক গান, আরো অনেক কবিতার, আরো সৃষ্টি নিয়ে আমি হাজির হব। রুনা, বিদায়।